কুড় মিয়া কুড় বিবি খাপ হয়ে খার কুড় কুড়ে নে হল গা বেসরিয়া কর্তার কৃষ্ণাল কিচে দোষ।